আমি সবু কলাই সবু করি দেলাগে কেন্দু গছে মাকড় রাশি বুড়া দেলাই কমলার পাচি কেন্দু গছে মাকড় রাশি বুড়া দেলাই কমলার পাচি কাই।

ছাত্রীঙ্ক শিক্ষাকু প্রাথমিকতা প্রদান করিবা কো রাষ্ট্রপতি শিক্ষা প্রতিষ্ঠানগুড়িকো আহ্বান দেইছন্তি। মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, গবেষণা, নবসৃজন, উদ্যোগ এবং দক্ষতা বিকাশ মাধ্যমে যুববর্গঙ্ক আকাঙ্ক্ষাকু সাকার করা যাই পারিব। এথিপাইঁ বিশ্ববিদ্যালয়গুড়িকরে সকারাত্মক পরিবেশ সৃষ্টি করিবারে রাষ্ট্রপতি গুরুত্ব প্রদান করিছন্তি। ওড়িশাকু তিনিদিনিয়া গস্তরে আসিথিবা রাষ্ট্রপতি মুর্মু আজি ভুবনেশ্বরু ব্রহ্মপুরকু স্বতন্ত্র ট্রেন যোগে যাত্রা করিবে। সেঠারে তপ্তপাণীঠারে মা কন্ধুনি দেবী এবং শিবমন্দিরে পূজার্চনা করিবার কার্যসূচী রয়েছে। গুজরাট, মধ্যপ্রদেশ এবং বিহারর তিনোটি বিধানসভা আসন উপনির্বাচনর ফলাফল গত সন্ধ্যায় প্রকাশ পাইছে। বিজেপি, কংগ্রেস এবং জনসুরাজ পার্টি বিজয়ী হয়েছে। গুজরাটর ভদোদরা জেলার মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই পটেল বিজয়ী হয়েছে। সে তাঙ্কর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসর ভিকা ভাই রাবরিঙ্কু 30,000 ঊর্ধ্ব ভোটর পরাস্ত করেছেন। বিজেপি বিধায়ক যোগেশ পটেলঙ্ক পরলোকরে এই আসনটি খালি পড়ে। মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা আসনরে কংগ্রেসের ঘনশ্যাম সিং বিজয়ী হয়েছে। সে তাঙ্কর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশুতোষ তিওয়ারীঙ্কু 6,000 ঊর্ধ্ব ভোটরে পরাস্ত করেছেন। বিহারর বাঙ্কিপুর বিধানসভা আসনরে জনসুরাজ দলর প্রশান্ত কিশোর বিজয়ী প্রার্থীঙ্কু পরাস্ত করে বিজয়ী হয়েছে। বিজেপির নীরজ কুমার সিহ্নাঙ্কু সে পাখাপাখি 19,000 অধিক ভোট ব্যবধানের পরাস্ত করেছেন। বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীন রাজ্যসভাকে মনোনীত হওয়া পরে এই আসনটি খালি পড়ে। তিনোটি যাক আসন গতমাস 30 তারিখে মতগ্রহণ করা। সংসদর উভয় সদনের গুরুত্বপূর্ণ আলোচনায় বিরোধী সদস্য অংশগ্রহণ করুনাহান্তি বলে সংসদীয় ব্যাপার মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। সংসদ বাহারে গণমাধ্যম সহ আলোচনা কালে শ্রী রিজিজু কহিছন্তি লোকসভায় সুপ্রিমকোর্ট বিচারপতি সংখ্যা সংশোধন বিল 2026 আলোচনায় বিরোধী সদস্য অংশগ্রহণ করে। সেইপরি রাজ্যসভায় এমএসএমই উদ্যোগ বিকাশ সংশোধন বিল 2026 পারিত হয়েছিল মধ্য বিরোধী দলর সদস্য এতে অংশগ্রহণ করে। অন্যপক্ষে সংসদ বাহারে বিরোধী সদস্য সেমানকো গৃহরে কহিবাকু সুযোগ দিয়া যাও নাহি বলে অভিযোগ করিথিবা শ্রী রিজিজু কহিছন্তি। সদনরে বিরোধী সদস্যঙ্কু সুযোগ প্রদান করাগলে মধ্য সেমানে তাহার উপযোগ করুনাহান্তি বলে শ্রী রিজিজু অভিযোগ করিছন্তি। অন্যপক্ষে নিট প্রশ্নপত্র প্রকট মামলায় যন্তরমন্তরে প্রতিবাদকারীঙ্ক উপরে পুলিশ কার্যানুষ্ঠান নেই কংগ্রেস রাষ্ট্রীয় অধ্যক্ষ তথা রাজ্যসভা বিরোধী দল নেতা মল্লিকার্জুন খড়গে সরকারঙ্কঠারু বিবৃতি দাবি করিছন্তি। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল নূয়াদিল্লীরে গতকাল উজবেকিস্তানর নিবেশ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী লাজিক ভদ্রতাঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা করেছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী গোয়েল কহিছন্তি উভয় নেতাঙ্ক মধ্যে বিভিন্ন প্রসঙ্গ নেই ফলপ্রদ আলোচনা হয়েছে। সেগুড়িক মধ্যে বাণিজ্য, নিবেশ, ঔষধ, যোগাযোগ, ডিজিটাল প্রযুক্তিবিদ্যা এবং উৎপাদন ক্ষেত্রে সহযোগ বৃদ্ধি অন্তর্ভুক্ত। দুই রাষ্ট্র মধ্যে বৃদ্ধি পাওয়া সম্পর্ক সহভাগিতা ব্যবসায় পাই নূতন মার্গ উন্মুক্ত করিব বলে শ্রী গোয়েল আশা ব্যক্ত করিছন্তি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরু। অরুণাচল প্রদেশের গ্লাউ হ্রদকু দেশের 101তম রামসর স্থল ভাবে মান্যতা মিলিছি। পরিবেশ, জঙ্গল ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব গতকাল এ সংক্রান্ত ঘোষণা করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী যাদব এই নিষ্পত্তিকে জৈব বিবিধতার সংরক্ষণ, জল এবং জলবায়ু সুরক্ষা তথা নিরন্তর জীবিকা পাই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভাবে বর্ণনা করেছেন। শ্রী যাদব কহিছন্তি পূর্ব হিমালয়ের এই নির্মল মধুর জলহ্রদ এবং জৈব বিবিধতার উল্লেখনীয় অঞ্চল। কমলাঙ্গ ব্যাঘ্র সংরক্ষণ এবং বন্যপ্রাণী অভয়ারণ্য মধ্যে এহা অবস্থিত। সেঠারে 150রু অধিক প্রজাতির বৃক্ষরাজি এবং 49টি অর্কিড প্রজাতির গছ রহিতিবা মন্ত্রী সূচনা দেইছন্তি। এথিসহ অরুণাচল প্রদেশের এহা প্রথম রামসার স্থল হইছি। বিশ্বস্তরে ভারত আর্দ্রভূমি সংরক্ষণ ক্ষেত্রে এক অগ্রণী রাষ্ট্র ভাবে পরিগণিত হেউছি। 2014 দেশে 26টি রামসার স্থল থিবা বেলে এবে এহা 101কু বৃদ্ধি পাইছি বলে শ্রী যাদব কহিছন্তি। পরিবেশ সুরক্ষা, জৈব বিবিধতার সংরক্ষণ এবং নিরন্তর বিকাশ প্রতি সরকারঙ্ক অঙ্গীকারবদ্ধতাকু এহা প্রতিফলিত করুছি বলি সে কহিছন্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবর দক্ষতা, স্বয়ংচালিত প্রণালী, সূচনা, ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তিবিদ্যা এবং তথ্যচালিত নিষ্পত্তি গ্রহণ করিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করিব। নূয়াদিল্লীরে গতকাল ভারতীয় তিনোটি যাক সেনার ভবিষ্যৎ যুদ্ধ পাঠ্যক্রম চতুর্থ সংস্করণের উদ্ঘাটনী অধিবেশনকু সম্বোধন করে প্রতিরক্ষা বিভাগ মুখ্য জেনারেল এনএস রাজা সুব্রমণি ভবিষ্যৎ যুদ্ধ

0: একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা রাইট হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
0: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

আসামর আয়ামন, আসামর বুয়ামন, আসামর বুয়ামন, আসামর দাদিমন, বিশ্ব আদিবাসী দিবস হেলানি অগস্ট 9 তারিখ আজি, বিশ্ব আদিবাসী দিবস হেলানি কাই অগস্ট 9 তারিখ আজি। আশা বেরে আলে আশা বেরে, আশা বেরে তমে আশা বেরে, আদিম জনজাতি আমে হেলু আদিবাসী, কেবে না ছাড়ু আমরে।

0: beri. Asamur ayamun, asamur buamun, asamur ayamun, asamur buamun, bisso adibasi diboso helani. অগস্ট 9 তারিখ আজি বিশ্ব আদিবাসী দিবস হেলানি অগস্ট 9 তারিখ আজি
1: স্যার আমার কথাবার্তার আরম্ভে আপনার কহুলে ভুবনেশ্বর যাইলে নাটক সেটি করে তো কেউ নাটক করলে স্যার
0: দেখন্তু ম্যাডাম নাটকরে মু যেতবেলে নাট্য চেতনা আমার লটারি প্রোটরে আছে নাট্য চেতনা তা সহিত সেটি আমার কার্যালয় যে ট্রেনিং অফিসটা শিয়ালিয়া খোর্ধার সেটি আনলু আমার নাট্য চেতনার মুখ্য নির্দেশক শ্রীযুক্ত সুবোধ পটনায়ক স্যার তা সহিত আমার নির্দেশিকা সুশ্রী সুজাতা প্রিয়ম্বদা ম্যাডাম তাঙ্কর আদর্শরে তাঙ্কর অনুপ্রাণিত আমি টিকে বহুত ভাল নাটক মধ্যে করতে নাটক না হচ্ছে বণ থিলা যোটা কি 2009 তাঙ্কর পরিবেশন হইতিলা আউ থরে আমি পরিবেশন যাইকি আম কোরাপুটিয়া কলাকার সমস্ত মিশি যাইতিলু যে কি আম পটাঙ্গি আউ সেবেলি গুডা বরিগুমা কুন্দরা কোটিয়া আউ আমি তো আম দশমন্তর কিছু কিছু আম দেশিয়া কলাকার যাইকি সে বণ নাটকটা পরিবেশন করতে বহুত ভাল থিলা এইটা আমার প্রথম প্রেরণা
1: আপনি কেমিতি সেই নাটকরে পরিবেশন করিয়া পাই এইটু সিলেকশন হইকি গলে
0: ঠিক কথা ম্যাডাম মু যেতেবেলে আমো দশমন্তর ব্লক মুরকারে পাঠ পড়ুথে পাঠ পড়িবা সময়ে আমো অঞ্চলৰ

জয়পুর কেন্দ্র আপনার কার্যক্রম শুণুটি প্রচার করুছু কন্ধ ভাষার কার্যক্রম পুনিলেঞ্জু উপস্থাপনা করেছেন শ্যামসুন্দর পূজারী এবং হরিজানী।

0: ইয়া বা সহিবাই তাই তাঙ্গে বারে তাকে জহরা নিজ না তলা হাটা কাতা হালে বেলকে জলকে আহালে হরে জানে বাণজা মানসি জহরা বাণজা
1: জহরা সাম মামা না বাকেড়ে জিকে এলা ইয়া বা সহিবাই ভারতী জহরা আপে
0: আতে নিজ মার মা লোকতে পাই বারেতে পাই যে হি চাষবাস কাতা মার হাটা কাতা আন
1: আজিকাল তো চাষবাস দিনা চাষবাস এনেকি কেবি আনে এনা কি নাই এ বিষয়ের মার কথাবার্তা আন
0: আজিকালি আয়কে হাতে কুলি কাতা যদি মার হাডান তলি তিলে আমনি পদ্ধতি মাছে এ পদ্ধতি অনুসারে কা নে এ মালো কুসকে এ অনুসারে কা উহিনেরি পালা ওয়াক নিকাত তো ওয়াকিনেরি মাত্র উহিনাটি রচেকা মালোকু কাজা কাজা দুপা দুপা তল উহাত সিনুকে আয়
1: গাডি গাডি উহা সিনু
0: গাডি গাডি উহি সারে এ কারচু হারে কা হাজিম নে পালাতে কারচু ছের কুলি পালা হাচি সারে তো কুলি ইসকে গাডু রাখা আয়ানু এদাতে পাই মার শ্রী প্রণালী ধান চাষ যে মানে ই শ্রী প্রণালী ধান চাষ তলে উনা কুলি লাগিনু পালাসকে উনা লাগিনে
1: লাগিনে এমবাটে মার এনা কি নাই রন্ডা রন্ডা উহিনো শ্রী প্রণালী সারে
0: তো এদা পাই তাই ভাই মারসকে জাপিনাদি মানে এনেকি ই ধান চাষ আহিমনে পুনি পদ্ধতি তলে রণ্ডি শ্রী প্রণালী ধান চাষ ই চাষ কীতি সারে ই অনুসারে যদি মার কুলি তো উহিন অছি সারে মার এ তলিতি দেশী প্রণালী তলে মার যেত উহিম চাই এবার খা হারকা লাভাসকে বেটানে গাডু পাচিসকে আনু
1: ওরে মার উনা জাগাতা গাডি গাডি জিনিস বেটা নাই রন্ডা রন্ডা উহি সারে এনা ইচ্ছারে মাগো বুটা নিহিনি আনু যে শ্রেণী প্রণালী চি সারে মার দাড়ি দাড়ি উহিন সিধা সিধা দাড়ি উহি সারে মাগো এনা আনে সুবিধা আনে এদা তাকে মার ই চাষ কীতি নেহে তলিতি মার চাষ কে হি চাই এ চাষ তো তাই বাই নেটি এলে কীতি সারে মাগো লোক সংখ্যা গাডি আহি নাই এ হিসাবরে মাঙ্গ ফসল জিকে এতে আ এ এদা তাকে মাগো এনেকি ফসল গাডি আনে এ প্রণালী তোর মার কীতি নেহে
0: সাতা কথা এলেক যদি মার কি নয় সারে তো চাষী ভাই মার ই শ্রী প্রণালী ধান চাষ কি হাল থাকে ইচ্ছারে তলি সে মার সবা বেড়াতে নিহিনি কি ডুহানা নিহিনি কি পাট বেচানা এদাণীতি তেবাণ কি হাঁ এই ইউজকে সমান কি না দি মানে এলা হ্যাঁ যদি মার উহিনাটি মার লাইন লাইন কে হাঁ উহিনা দি মানে এদা পাই যে লাইন এন কানে ইচ্ছারে র ডরিতি চাচানা মার একটি র ডরি আসানা যদি এ অনুসারে যদি মার লাইন লাইন যদি উহাত সারে হারেকা অজিনে দাড়িসকে চঞ্জানু এ দান কিয়ার ইঞ্জি নাই এ দিসকে মজা অতি সুন্দর চঞ্জানে কথা ওটা কুলিসকে চেপালা জেঙ্গু আনু ই লাইন লাইন উহি সারে ইচে হেক এচাক তাকে উহি নাই মানে অসারে এচাক পিহি নাই মানে এ অনুসারে যদি মার উহিন অচার হারেকা অজিনে
1: অজিনে মার রাষ্ট্রে উহিনাটি জিকে মামা এনা কি নাই এ ডোরি এলে চিলে এ ডোরি তা মার র চিহ্নহীন র জরি আপে র কিলা আপে কি র আকু আপে মার যদি চিহ্ন হইতে সারে এদিনবা এনা আনে এ জাগা জাগান ও হতে সারে মাঙ্গ অসারা লম্বা সবু বাকি সম্মান আনে
0: আনে হেমাটা মাঞ্জা পালাসকা হারকা রাখু আয় এদা তাকে মার এ পালাতে নিন ব্যস্তি সমান রন্ডা রন্ডা এ উহি নাই গাডি গাডি বুটা বুটা আসা না হ্যাঁ মুটেক লাকা আসা হ্যাঁ এলে কুহি সারে এদি কারচু গাডু আহিনে মা পালাতে ওটা কুলি তিসকে এদা পাই আমি কাণ্ডা মার সিনিকিন দশ মাণা পালা লাগিন তাণে ই দিবা পাশ মাণা পালা লাগিনে এ পাশ মাণা এ বিহারে তো কে রই তো কে মাঙ্গে
1: রই তো মামা
0: এ বি মাঙ্গে তাকে লাবড় হইতু ওটা এচে বেলা তো মার কুলিয়া মন্ডি ডাকি তাই এ দিবা গাডু গাডু তিরিশ গোটা চাড়ি গোটা সকে পিলকা পিঞ্জিনু মার

0: ই পাঁচ মার বেচাই তাই বাই নিজু হতাতে রাহাজু হতাতে নে মাঝ মার রগ দুঃখাতে কথা মার হাডান ওড়ে আজকাল তো পুঁজি নাই আজকালি আষাঢ় বাতে ই আষাঢ়াতা ইচি সারে গাডু মা লোক তাকি রগ দুঃখাতি গাডু আনে এদা পাইঝি মার তো সবুবেলে পিউ ল তাহলে মার কামাখিম নাই ওড়ে এচেবেলে তা চাষী লোক তো মার এদা পাই যে মার তো হোর মারি কামাকি নাই সভা বেড়া কামাকি নাই গুডিয়া কামাকি না তাই এদা পাই ঝি মার পিউ তাহলে মানো আনা কামাকি নাই এটা কিছু চাষী লোক তো মার পুঞ্জাম নাই সত কথা যে খামাকি আসার মা বান্ডি হানে এদা পাই ই পিউ তাসকে মার কষ্ট কে হানা কামাকি হাঁচি এদা মাগে তাকে মার নিডে বাতকা নিয়ে চিন্তালে আডি নাই ওটা এদা পাই যে এই সময় তা যেতবেলে কামাখি নাই পিউ তা উদু দিয়ে কামাখি নাই কাজা পিউ তাস কালে মানো আহিলা এ এই সময় তাই না হিজার মাগে রোগ দুঃখা ইচি সারে ন মারে বিষ বাতাসকে বাহি নাই এদা পাই তাই ভাই রাচক সতর্ক আন ওর রোগ মাজানে ডেঙ্গু ইঞ্জি ই ডেঙ্গু রোগ ই সময় তাহা গাডি বাহিনে এনটা কি ডঙ্গু ইদর র বিহা ইলেতি ডেঙ্গু বিহা ইজি কাতা সারে মাঝা মার ই ডেঙ্গু রোগ আয়ানে ইদি মাঝা মাদেন কাছিনে ইদি মাঝা আঙ্গাউড়লে নোনু কডায়া নোনু কেসকা নোনু আঙ্গা হলে বারে গাদা গাদা হা অড়ুইনে ইলা হে যদি অনপি সার ইদি ডেঙ্গুস কে আহা মানে যে মার অনপিনি কাতা
1: সাত কাতা মামা ইন গস্তিলে আজিকালি দিনা এলে তাই সবু বাকি কাচরা মাচি সারে বিহা আহিনু ই বিহা আতি সারে এম্বা ডেঙ্গু বিহা ইঞ্জিরুনি মানে এ বিহায়া আনু এ বিহা কাচা সারে মাঙ্গ নমেরি বানে নমেরি বাদশা নিন লেছিলে আঙ্গা উড়েলে টিকে ননে কেসকা কোডাইয়া রাতালে টিকে গাদা গাদা আনু এদা থাকি মাঙ্গ অনপি নজে ইদি ডেঙ্গু রোগ আহাড়ুইনে কি এনে রোগ আহাড়ুইনে এ হিসাবরে সিনি খা মার তলি এ সতর্ক আন আতি নেহে
0: সতা কথা তাই ভাই মার হলে মা ইলুতি নিহিকি আম্বিকাণ্ডা লদি তেবেণ মানে এদাণে নিহিকি ন ওড়ে এই উতে বাখ্যা লিহে আপ ওড়ে দারি মানে লাটা কুটা তাহলে বারতি মার সফা সুতরা কিন ইহানা ওড়ে ইসার মাগে রোগ ই ডেঙ্গু রোগ আইয়ে ওটা যদি আমার কি লাহি আহা মানবিনে অনপি মঞ্জারি ইচি সারে দারি মানে স্বাস্থ্য কেন্দ্র হসপিটাল তাহান নলে নাই তো অঙ্গনবাড়ি মাঞ্জামনে আশাসকে মাঞ্জামনে এধান তাহলে পরামর্শ হানা মার এনে মড়ুইনে এম্বা পিস্তা আশারে দারি মানে হসপিটাল তাহা জানা মার ডাক্তর তল পরামর্শ হানা এদাণতি মার এ রোগ ই ডেঙ্গু রোগটি মার দূরক্ষা কডালি আডি নাই পুনে লেঞ্জু কার্যক্রম হাটা তাকে রুই দিনা
2: মঙ্গলবার ওড়ে শনিবার মাদেনা পুটা বারো ঘন্টা তিরিশ মিনিট তা বেসপি আহিনে
0: মাঙ্গে হালে চিঠি হিয়াদু মা ঠিকানা আতে
2: পুনেই লেঞ্জু কার্যক্রম মারপত কেন্দ্র নির্দেশক আকাশবাণী জয়পুর
0: জেলা করাপুট পিনকোড নম্বর আতে সাত ছ চারি শূন্য শূন্য পাঁচ
2: বারে তেরি জহরা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আপনার স্বপ্নকু সাকার করিবা ও সব পরীক্ষায় আপনার সহিত।

0: তাহলে মোর রেডিও শুনতে রেবা সত্যি ভাই বইনি মন কে মুই চন্দ্রমা জুয়ার কর দিলি নি
1: এ দেয়া চন্দ্রমা জি বেলা বেলি কেট দেয়া চো
0: মামা কেটলুস কি
1: এ দেলি গায় মুই জুয়ার সব ভাই বইনি মন কে
0: মুই আর তোকে ন দেখ করি মামা মামা বললি নি
1: এসে এ দে ভাই বড় তেরলু সাই কি দেখি না পাবো সারি
0: আই মামার পড়া তোর আবার শুনবা কেলা তো
1: জবরদিন সঙ্গ তোমার সঙ্গে বেড গাট হলো চন্দ্রমা
0: কেনটা যে মোর সঙ্গে বেড গাট করবার ইচ্ছা নাই খাই কি
1: নাই বানজি মন আমকে পাসরে দিলাস নি আরে
0: নাই আমার পাসর বুতা কি
1: নাই বানজি মন পাসরলে পাসরে যা যায় আমার ভাই বইনি মন পাসরত কি
0: নাই ভাই বইনি মন পাসরত কাই কি পাসর ভাই
1: আল কেনটা আর তুমি কি আছো
0: নাই নিকো কাজে তোর পিলা কে কোনতি স্কুল জয়েন করলুস বললি
1: জয়েন করি আছে আমার সে হোস্টেলে
0: হোস্টেলে চালু কেনতি যে হোস্টেলে কাই কি চালু
1: হোস্টেলে বলে আদিবাসী পিলা মনকে সব কিছু দেলাইনি আপা জাইন করে দিলে এলা সে মন সে
0: বই
1: খাতা এবে আমাকে সে মনকে অল্প ছাড়ি দিলে এলা এবে সান সান পিলা মন ঠকবাই কি না সে মনকে বুঝা সুজা করে অল্প স্কুল ফাটাই দিলে নি কসে
0: নাই সেটা মিশা বল আরি ঘরে রেলে পিলা টকি মন আজকালি পাঠ মিশা না পড়ত আইতি রেলে জগবা লোক মিশারে ভাই মাস্টর মন মিশারে ভাই অল্প ডর মিশা রইছি কি
1: নাই এদে চন্দ্রমা এবে অস্ট্রেলিয়া সব কিছু সুবিধা মিললাইনি আমার পিলা টকি মন কি আমার মা বাবা মন আমি নাই খাম করবার আছে স্কুলে না পটাও এমনি বাবার নাই এবে সরকার গোটে পিলা টকি মন কল তাঙ্কর ভবিষ্যৎ দেখ সে মন তাঙ্কর কালে সে মন বঞ্চবাই আমি তো এবে কাটা কলু কি নকলু সেটা উপর বালা জানাইবে এবে পিলা টকি মন কে আমার তাঙ্কর রাস্তা দেখাই দিলে তাঙ্কর ভবিষ্যৎ সে মন গড়বাই
0: আমি তো কাটা ন করি পারলু পিলা মন এলে অল্প দুই অকর পাঠ পড়লে যাই করি এ দে অবকা চাকরি বলি নাই চাষবাস করবা
1: জ্ঞান শিখিলে সব ক্ষেত্রে এবে হোস্টেল মানে সব সুবিধা হলানি এলে মিশা আমার মা বাবা মন ফাটাবাকে নারাজ হলে সেন্তি আবার নাই
0: নাই নাই দে ভাই বইনি মন কে মন শুনলাস নি পিলা টকি মন আচত বললে সে মন কে পাঠ পড়বাকে স্কুল ছাড়া আর তোমার পাকে কাই হোস্টেল মন আছে বলে বুঝি দেখা টকি মন কে মিশা ছাড়া টকি মনের কাজে মিশা ভল ভল সুবিধা মন আছে
1: কইলু চন্দ্র মা টকি বলি করি তোকে কত অধিক সুবিধা দালানি সরকার
0: সে মন শুনে এই ডার্সিং এ বাকা জে মিশা দাবু দিলে
1: সব হবে পিলাটুনে টকে মন কত দেলাইনি
0: ওই ওই ওই এ দে বড় নিকো কথা মন তো কই দেলুস বল করলুস পিলাকে চাড়ি করি আজ কাটা আছে এটা ঠিক নাই
1: এ দে গায় আলো ছতি জনাই কি ভাই বোন জাগি রে ভাই নাই কি
0: ওই ওই এ দে জাগি কাই রে ভাই ফোন আইলাবে দেখ দে
1: এ দে উঠা কাউটা
0: হুম হুম হ্যালো চৈতি জন

0: গীত আর নাই নি তুমি ডাঙ্গারি টক মানে মশা বসি সে রেসা কালে গীত শুনতো আমি ডকরা মন কা ডেগাই তরেবু
1: এ তে দেখ আমি দেখবা কা ডাঙ্গারি দুস লুস নি মাত্র আমি বুড়ি হেলু বে
0: হ্যাঁ সেন তার সে
1: এ দে গাড়ি গো টেক পিলা টক আজ কা লে গলে ডকরা ডকরি গলু বে তো আর কাই
0: এ দে পন গটা আইলানি ফুটাই দেবাই কি হ্যালো এই চৈতে জন জোয়ার জোয়ার আলো তোর নাম গাঁ কনে কই দে কাই
2: পুরী
0: নাই বলে পুরী জবর দূর তো এবারে বাইরে যাইলু আরে
1: নবীন বাবু
2: জোয়ার
1: জোয়ার
0: আলে কেনতা রাচাস
2: ভাল আছে মামা
0: আই আই
2: আর তুমি কেনতে আছাস নিকোস তো ভাল আছাস বলবা কথা আমি জানবা কথা
0: নিকোস আছো আরে এনতা তো দুঃখ সুখ আইতে রেছি আরে
2: উপস্থাপনা কলাস নেছি আকাশবাণী লগে আরে নইলে ঘরে রইতাস কি না আমি মুই ভাল আছি
0: আলে
1: এনতি সে আমার কার্যক্রম শুনতে রুয়া নবীন বাবু আলে তোম মন সরদা আলে আকা আমকে আরি সে ভাল লাগছে আরে আমি এনতি একা ভেট ঘাট বঞ্জি কাই আনি করি শুনে তরেবু
2: রইলুনি
1: দেবে নবীন বাবু হ্যালো জ্যোতি জন
2: হ্যালো
1: কে কইলাসনি বাবু না অল্প সঙ্গে দিয়া
3: সূর্য আসে সকালে জন্ম আসে রাতি রে আর তুমি আস আসি আসি শুনেলি সন্ধ্যারে নমস্কার গুড ইভিনিং গোপপুরা চিন্তা করে কয়টা কুড়ি চন্দ্র
0: জোয়ার জোয়ার
3: আজ্ঞা আপন মধ্যে জোয়ার
1: আরে বলা চাষ বাবু বড়িয়া কবিতা মন পড়বাস মাত্র বড়ে মন সারদা হয়ে যাইছি
3: আজ্ঞা বহুত ধন্যবাদ আপনাদের
0: ভাল লাগে
3: খোজুচি সিনা সিএমও।

বিপ্রজায়ী নিশ্চল মনে যোগধ্যায়ী ইন্দ্রিয় নিগ্রহ করিণ ব্রহ্মে নিবেশি স্থির মন সকল গুণ পরিহরি আত্মাকু সমাধিরে ধরি পরম ব্রহ্মে মন দেলা মনকু তহি নিবেশিলা ব্রহ্ম ভাবনে স্থির মন দেখিলা বিষ্ণু দূত মান পূর্বে যে রূপ দেখিথিলা পুনি দেখন্তে প্রণমিলা গঙ্গা জলরে দ্বিজ বর তেজিলা নিজ কলে বর তৎক্ষণে বিষ্ণু দূত প্রায় হইলা তার দিব্য কায়ে বিষয় দুর্গতি খণ্ডন বেষ্টিত হই বিষ্ণুগণ হেম বিমান আর হইলা তৎক্ষণে বিষ্ণু লোকে গলা দাসী পতি পতিত কর্ম নষ্ট তাহার সর্বধর্ম ব্রত বিহীন নিন্দা চার নরকে পড়ন্তা শরীর ঈশ্বর নাম গ্রহণরু তৎকাল মুক্তি নরকরু মুখ্য বাঞ্ছিত নরঙ্কর কৃষ্ণ কীর্তনু নাহি পর নিশ্চল চিত্তে কৃষ্ণ।

0: শ্রোতা বন্ধু, আণবিক শক্তির আবিষ্কার ও বিকাশ মানব ইতিহাসর এক গুরুত্বপূর্ণ মাইল খুঁট। বিংশ শতাব্দীর মধ্যভাগে যেতবে পরমাণু বিখণ্ডন সম্ভব হল, সেতবে প্রথমে এর ব্যবহার যুদ্ধ ও বিনাশকারী অস্ত্রশস্ত্র নির্মাণের করা যাইছিলা। কিন্তু কালক্রমে বিজ্ঞানের প্রগতি সহ এহা স্পষ্ট হল যে এই অপার শক্তি মানব কল্যাণ, বিকাশ ও শান্তিপূর্ণ কার্যরে বিনিযোগ করা যাই পারিব। আণবিক শক্তির সবুঠারু বড় শান্তিপূর্ণ ব্যবহার হেউছি স্বচ্ছ ও প্রচুর বিদ্যুৎ উৎপাদন। কয়লা কিংবা পেট্রোলিয়াম ভলি জীবাশ্ম ইন্ধন তুলনায় আণবিক শক্তি কার্বন নির্গমন করে না, যা জলবায়ু পরিবর্তন সহ লড়িবার সাহায্য করে। ডাক্তারী সরঞ্জাম ও উপকরণগুলি সংক্রমণ মুক্ত করিবার বিকিরণ প্রযুক্তি অত্যন্ত কার্যকারী। এহা কৃষি, শিল্প, খাদ্য ও পরিবেশ সুরক্ষা দিগরে কার্য করিথায়। এই অবসরের আজ রয়েছে আলোচনা আণবিক শক্তির শান্তিপূর্ণ বিনিযোগ। এ সম্পর্কে আলোচনা করছেন প্রফেসর কমলাকান্ত দাস।
1: বিজ্ঞান সেতবে মহান হুয়ে যেতবে তাহা মানবতার কল্যাণের নিয়োজিত হুয়ে। আণবিক শক্তি কথা উঠিলে আম মনকু প্রথমে আসে হিরোশিমা ও নাগাসাকির ভয়ঙ্কর বিধ্বংস। কিন্তু সেই আণবিক বিজ্ঞান আজ মানব সভ্যতা পাই আশার আলোক মধ্য পালটিছে। যে শক্তি ধ্বংস ঘটাই পারে সেই শক্তি সঠিক নীতি বিজ্ঞান মানবিক দৃষ্টিভঙ্গি সহ যোড়ি হলে রোগীকে সুস্থ করি পারে, কৃষিরে উৎপাদন বঢ়াই পারে, পরিবেশ সুরক্ষা করি পারে এবং দেশের উন্নতিরে নূয়া দিগ বি খোলি পারে। আজি সারা বিশ্ব জলবায়ু পরিবর্তন, শক্তি সংকট এবং পরিশুদ্ধ শক্তির আবশ্যকতা সাম্মা করুছে। এই পরিপ্রেক্ষীরে আণবিক শক্তি বিশ্ব এক স্বচ্ছ, নিরন্তর এবং নির্ভরযোগ্য শক্তি উৎস ভাবে গুরুত্ব দেউছে। আজি বিশ্বর প্রায় 440 অধিক আণবিক বিদ্যুৎ রিয়াক্টর অনেক দেশে কার্য করছেন এবং বিশ্বর প্রায় 9% বিদ্যুৎ উৎপাদন করছেন। এই বিদ্যুৎ উৎপাদনের কার্বন নির্গমন অত্যন্ত কম, যাহা বিশ্ব উষ্ণতা বা ক্লাইমেট চেঞ্জ হ্রাসরে সহায়ক হব। ভারত মধ্যে আণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকু নিজের বিকাশ যাত্রার এক প্রমুখ স্তম্ভ ভাবে গ্রহণ করেছে। স্বাধীনতা পরে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাঙ্ক দূরদৃষ্টি, বৈজ্ঞানিক চিন্তাধারা ভারতের আণবিক কার্যক্রমের ভিত্তি স্থাপন করেছিলা। আজি ভারতের পরমাণু শক্তি বিভাগ, ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র ও অন্যান্য সংস্থা এই ক্ষেত্রে বিশ্বস্তরীয় কার্য করুছন্তি। বর্তমান ভারতের অনেক আণবিক বিদ্যুৎ কেন্দ্র কার্যরত অছন্তি। তারাপুর, কাকরাপার, কুডমকুলম, কৈগা, কল্পকম ভলি কেন্দ্রগুলিকে দেশের শক্তি সুরক্ষাকে সুদৃঢ় করুছন্তি। সরকার আগামী বর্ষগুলিকে আণবিক বিদ্যুৎ ক্ষমতাকে অনেক গুণ বৃদ্ধি করিবা দিগরে কাম করুছন, যাহা ভারত

0: আজির এই আলোচনা পাই আপনার আমার অনুষ্ঠান তরফর অশেষ ধন্যবাদ আজ্ঞা
1: নমস্কার ধন্যবাদ
2: কেতে উপাদেয় কথা মহাশয় আমার কহিলে না কোন প্রতিমা দিদি
3: হ্যাঁ যে ভাই মহাশয় তো সব কথা কহিলে
2: না মহাশয় আমার অনুষ্ঠান তরফ আউথরে ধন্যবাদ জড়াইবা যে কোন গোটা কহুতলে
3: না মু কোন কহুতলি কি পুনি বাজার দর কথা টিকে জানিবা কি নাই
2: বলা চাষী জমি ফুনি উৎপাদন করিও বিক্রি বটা করিও সে পুনি জানিবা দরকার জনসাধারণ বি সব জানিবা দরকার না আউ
3: জনসাধারণ বি জানিবা দরকার
2: সে বাবদীয় টিকে সূচনাটা দবা না আউ
3: নিহাতি না
4: কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ অধীনস্থ বিপণন ও নিরীক্ষণ নির্দেশালয়ের সূচনা অনুসারে ওড়িশা রাজ্য পাই সর্বোচ্চ পনিপরিবা দর হেউছি পিয়াজ কিলো প্রতি 23 টঙ্কা আলু কিলো প্রতি 18 টঙ্কা টমাটো কিলো প্রতি সর্বোচ্চ 37 টঙ্কা ফুলকোবি কিলো প্রতি 42 টঙ্কা বাইগণ কিলো প্রতি 43 টঙ্কা ভেন্ডি কিলো প্রতি 32 টঙ্কা বন্ধাকোবি কিলো প্রতি 23 টঙ্কা ক্যাপসিকম কিলো প্রতি 52 টঙ্কা বিনস কিলো প্রতি 78 টঙ্কা কলরা কিলো প্রতি 60 টঙ্কা অদা কিলো প্রতি 240 টঙ্কা এবং রসুণ কিলো প্রতি 182 টঙ্কা মনে রাখন্তু প্রকাশ করা যাইতিবা পনিপরিবার দর বিভিন্ন জেলা তথা হাট বাজারে খাউটিমানকৰ আবশ্যকতা ও পনিপরিবার উপলব্ধতা অনুসারে কম বেশি হেবার সম্ভাবনা রয়েছে
3: কোন কহিলা
2: লা তবে যেমতি সবু রোজে যাইলা ভলিয়া কহতো
3: ফুনি লাগিলে ভাই এত কথা
2: রাগিবার নাহি বরসা ছাড়িছি
3: হ্যাঁ তো ছাড়িছি
2: বনিয়া ছাড়িলা
3: হ্যাঁ
2: হেলে গাঁ রুকা দুও ছাড়িনি
3: আউ
2: গহিরু পানি ছাড়িনি
3: হেলে ভাই আমার আগামী 24 ঘন্টা পাই পুনি সতর্ক সূচনা কোন আছে টিকে জানিবা কি নাই
2: ওহো পানি পাগ জনিত সূচনা
3: হ্যাঁ
0: শ্রোতা বন্ধু ভারতীয় পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ দিয়া যাইথিবা সূচনা মোতাবক আগামী 24 ঘন্টা ভিতরে রাজ্যর নির্দিষ্ট কেতোটি জেলার 2-3 স্থানরে ভীষণ বর্ষা হবার সম্ভাবনা রয়েছে সেথিমধ্যরু সুন্দরগড় কেন্দুঝর ময়ূরভঞ্জ কলাহান্ডি নবরঙ্গপুর রায়গড়া কোরাপুট ও মালকানগিরি এইসব জেলার 2-3 স্থানরে ভীষণ বর্ষা হবার পূর্বানুমান করেছে ভারতীয় পানিপাগ বিজ্ঞান কেন্দ্র
2: আউ গোটিয়ে পাঠ রহিগলা
3: পুনি কোন রহিগলা
2: ফসল বীমা যোজনা
3: ভাইঙ্কর কেতে বুদ্ধি
2: মু কিছি কহিনি মহাশয়পরা পরামর্শ দেলে ভারত সরকারঙ্কর যুগান্তকারী পদক্ষেপ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সেথিরে যদি সবু চাষী মানে অন্তর্ভুক্ত হেলে এই যে প্রকার আমার বিপর্যয় হেলা ক্ষতি ভরণা হয়ে যাব কি নাই
3: নিহাতি হব না
2: নিহাতি হব তুমি তো খালি হ্যাঁ রে হ্যাঁ মারুছ বেড় গড়ি যাচ্ছ কিছু জনা
3: পড়ে ঠিক কথা কৌছ মু কোন কহিবি
2: হ্যাঁ তাহলে উঠিবা

0: Money Talk.
1: This is Akashvani. In the program Money Talk, now we bring a discussion on India's energy security amid the West Asia crisis. The participants are Narendra Taneja, energy expert, and Niharika Bhuvania, anchor.
2: Good evening and welcome to today's episode of Money Talk. Now, the war in West Asia has repeatedly moved between military escalation and attempted diplomacy, but the Strait of Hormuz remains the main pressure point even today.
3: প্রথম শুনিলে সমাচার সন্ধ্যা পরপরে নিউজ এট নাইন এবং স্পটলাইট শুনিলে রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লির শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্রর এবে আসুন শুণবা তথ্য সম্বলিত রূপক ভক্তকবি জয়দেব প্রযোজনা করছেন লক্ষ্মীধর সাহু।

0: হে দুষ্ট, হে প্রভু, এই অদ্ভুত ঘটনা মো সম্মুখে দেখুছি। গতরাত্রে স্বপ্নরে সে যে লাবণ্যময়ী নারী মূর্তি শ্রীরাধাঙ্ক অঙ্গরু নির্গত হয়ে পুঁ তাঁকরি শরীরে বিলীন হয়ে গেল, ঠিক সেই নারী মূর্তি মোর সম্মুখে এই কি প্রহেলিকা প্রভু! হে কৃষ্ণ,
1: হে যুবক, মো নীলাচলনাথ আদেশ নিয়ে তুম নিকটক আসছি।
0: কুহতু, মু আপনার কি সেবা করিপারে?
1: তুম নিকটরে মোর এক মহান কার্য রয়েছে যুবক। আচ্ছা, তোম নাম কম?
0: কৃষ্ণ দাস জয়দেব। আপনার পরিচয়?
1: মো না দেব শর্মা, এই ঝিউটি মোরি কন্যা পদ্মাবতী।
0: মো নিকটক আসবার অভিপ্রায়?
1: শুনে যুবক, মোর এই কন্যা জগন্নাথ নিকটরে দেবদাসী রূপে উৎসর্গ করা পুরী আসছিলি, কিন্তু গতরাত্রে স্বয়ং নীলাচলপতি স্বপ্নের আদেশ দিয়েছেন এ কন্যা তুমি হস্তরে অর্পণ করা। নিয় এ কন্যা গ্রহণ কর।
0: না না, অসম্ভব অসম্ভব, যা মুঠাই ভাত মেলুনি, রহবা ভঙ্গা পুড়িয়া যাই না, তাহারি হাতে আপনার অর্পণ করা চাহিদি এভাবে অনন্য সুন্দরী অপরূপ কন্যা।
1: আচার জয়দেব, জগন্নাথ আদেশ পালন করা মোর প্রথম কর্তব্য। তুমি কন্যা গ্রহণ কর বা না কর, কিন্তু মোর কাজ মু শেষ করছি। পদ্মাবতী, ইতর স্বামী, ইহ কাল পরকালের দেবতা, জগন্নাথ আদেশ অক্ষরে অক্ষরে পালন করিবি মা।